0: দে বলফল ইম ওই হই মানানা মানানা মানানা দে রে জুত মানানা বেহাদা বেহাদা মানানা গুরি খারে আর তা মিলাও শলা সাইলো সবা নাম বেরি কিলনা ফার্স্ট টাইম দে মিউজিক লাই তো তা হার কলাইস তা ইমাজ দে তে ওই রেডিও মনাট 8.4 কৃষে ফার্স্ট টাইম দে বিলকুল মিউজিক লাই দে রে জুত মানানা সুখবর কিমছি না ফাতমা এদের কেরক না ফাতমা কোর তো প্রোগ্রাম শহর কালাই মাসি ফরকি সরি
1: বারো বাজে সব টাইম কড়ি
0: 12 বাজে 6 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6 বাজে 12 বাজে 6

0: معلوم مانتا چې د شاسر یاري ګرځوې وي چې سلام او رانی وزیر ارشاد موزیر فرام ټمیل موتا وي چې پښو شه موتا اوس لیکا আচ্ছা যেছে মুত দে আচ্ছা ইয়া ওয়েকেন আছে সাইডো সাজ মাথা ফরানগুল গান আপলিকা মুত হ্যাঁ ইয়া বলা গান আপলিকা সাইডো ডিরো যে তমত না বেহাদা বেহাদা মন না সাজ মা ইনরানি ওয়াজির ইয়া জাহান মন সাইডো ফরানগুল গান ও প্লিসি ফরানগুল গান ফরমেল ডির জুত সবাই দেই বিলকুল প্লিকি সাইডো মাঙ্গা পাকে রে ওছে এমডি ফরহান গান আপলিকা মারি আরমানি ডিরো যে তমত না দহো গান ফরমেল ডির জুত সদে ফরান ওয়ালে আয় হায় ফরানগুলা ফরানগুলা সাইডে বেচিয়া বিখি দে বিখি জুন দে গলা কড়া যায় মিছ জুন নার যাও তাই কেনা ওয়েচ আসসালামু আলাইকুম ওয়েলকাম ভাই মো ফরমেশ ফিরাকা মন্দলে মা পটের তমানি প্লিজ শোল্ডার নাইস তো সালাম তারিক স্যার আই এম সাইলেন্ট ওয়াজিরা দের জিও তমন্না সাইলেন্ট ওয়াজিরা ইয়ো জাহান মন শুকরিয়া জি স্যার গুরু নেক্সট সেলার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো وعلیکم السلام خو رکه مې څه خبر کړې کوم زینا هني وفا فرام کرکو د هاني خو یو وزیر د ته تب شګه کرکولای هني وفا خو رکه داسې نوی چې بیا ګیلاوږي چې مونوم دا بدل کی بیا کا ور چې را بدل کی بیا
1: زګای
0: او بدل کی خیر دی بل نو مخله خیر دی اسه تو زه شزینا سره نومینا ډیر وکنا تو ته زنم ډیر کو نوم خوب خلش یودا سے نوم رودری می کنا او ډیر کلی نوم دای کنا خو جدا سے نیو چې کلی وال مونږ بیا ګلاب شو کی مشکل شه داسه شتادی کلا کلا ټمیا چې را دانم دغه تا ورکه دغه تا ورکه خو ځان چې خیر دی دا بس او اچھا خیر ته خپل خواش کې کچې امو خواش نه ځکنا بیا خپل نوم بیا صدر کوم اي ما
1: سره
0: خو پیر خالی اچھا سیدو ډیر چې تمنا خوره فرست ټایم تو کال کړه کنا আচ্ছা নো ফরমেশ সরাই আচ্ছা সাইডো ঢের ছো তমন না ইয়ো জাহান না ওছে ভাই ফরমেশ মে নষ্ট দাই কি কর সামে মানলো মন তো চিনি চা সারা ইয়ারি কর সামে ওছে আসসালামু আলাইকুম মেসি তন্দ তো পে খাই কে ঢিকে ঢিকে কর সামে سائلو ڈیر جو تمہارا شکریہ دس از می جی وزیر مہدی تھینک یو سو ویری مچ پلے فار مائی سانگ ناؤ آئی ایم گوئنگ ٹو کرکٹ میچ آیا ہے دمر ضرور مادری میں کہنا شل منٹا ٹائم درس کی ٹائم چکیم نے کہنا تھا بالکل چیر ہونا در میں سائدو ڈیر جو تمہارا شکریہ السلام علیکم مہدی فاطمہ وزیر سانی او موتا پلے کے جن سر سائڈو ڈیر جو تمہارا شکریہ ادھر پلے کی مخا پکڑو سر سر چکیم نے کہنا بل بل بل چکیم نے کہنا جی ماما چکیم نے کہنا ورکشاپ جی ماما